0: ইবিমে আরাই এক নর্থ কলকাতা কা সিনিয়র লিডার ভি দিল্লি মে ঘুম রা হ্যায় কোই নেই হ্যায় বাচ্চা সব খতম পুরা খতম ওয়াসা হো গিয়া হ্যায় ইতনা ঘমন ইতনা অত্যাচার পুলিশ কো দেকার আর গুন্ডা কো লেকার এ রাজ্য কো বরবাদ করনে ওয়ালা তুষ্টিকরণ ভ্রষ্টাচারী পরিবারবাদী এক শক্তি কো বঙ্গাল কি জনতা কো উখাড় ফেকি হ্যায় সাত সাল এক মহিনে কে অন্দর উনকা পার্টি ভি বরবাদ হো গিয়া হ্যায় जो सनातनी को गाली देता है जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है जो राम मंदिर के खिलाफ जुलूस निकलता है वो ये धराधाम में वो ज्यादा दिन तक उनका राज नहीं चलता है।
1: Someone who's so enamored or is entrenched in love stories, what is your idea of love? What is a perfect love story for you, Imtiaz?
2: I have no idea. If really? I had any idea, I wouldn't be making stories in which this love stories would be popping up at all times. I feel that it's the lack of clarity that leads me into this kind of cinema.
1: Are you still looking for love?
2: Everyone is looking for love, but not in the most obvious ways.
1: You're finding perhaps there is a variety that you can have.
2: Not variety, right? Not variety in the sense of many partners.
1: No.
2: Variety in the sense
1: in different aspects.
2: In different aspects of. And also, I feel that a love story connects you with your own self. I feel ultimately the story is with the relationship with your own self. And you know, I have this thing to say that a person who has a love relationship, if he has another relationship, he perhaps behaves in the same way in that relationship also. A passionate lover is always a passionate lover in every relationship of theirs.
1: Yeah.
2: Why is that so? It's perhaps something of their own desire that they want and they express whenever they feel that they have an opportunity or an object of love.